নদী এত্তমাই হারি অপূরই মন্দারম রে এম গিয়ানি নিশান্তি মাতলে ওবে কমেন্টু আথারি মা পূরই সহোদরী